0: বল ধনি,
1: স্যার।
0: এই চার্লস এডওয়ার্ড টম 258 ইনফিনিটি।
1: That's coming back clear, expired February 2025, on a 2018 Infinity with a release of liability to Alexander Kafka at 660.
0: Hello, boy, honey.